ছোট খিদরে মাথা ফটো চিনু টিম লাই দিনালাই নামি তো ভট কপি পালপাতে অঠক চিনু টিম লাই দিনালাই তিনি আপই বানা কে গারতা ধানা তিমরো মান পেটলি না মায়া কো ভাসে মন পারে কো মানছে।